lasi tanda lengge tiwi senang suyuki rikiti sirup lu tanda irwi tuchola chirwatiwa mangbo gemni sho taktok patiwa hongthopu netang sang gotop tapki dakpoteri gomalarang chakpu kyane dego ki farsur yukurimbala sang arinki nam chukui no sine lyamu lhani tirang gasing lyamu gi irwi tuchola tha chukui dasala tokpagi chopala tokpagi sirup chopala shotagi sirup rongjung kale ki kortiwa takpi hamoko gi titapki dakpo falasula dopto choi chakpo kyade tirang yosing ranglarang rangla tirang mendi rangi chichok nangla rangi khangbi nangla tirila lembu gi fenchen po gi chopala khangki sirup tamyeti chemengo gila titapki sungkyop ki tadiktiwa gomalarang kyasing rangla tirang mendi tirila lembu gi turang kyane tanda erwi tuchula chajupotop dasano dengu ki nojatiwa sang feli wotop tapki chajupotop dasala jun গতপ মিমাং তেরিলা চকপো কেনে যুগো কি সিনে শপিয়েন তুগ্রা কেনে তন্দি তুছলা চলা গেকু বার্ড ফ্লু নজা সং ফেলি ওতপ তাপকি খাংতপ চে চেশাতাং চেস মেদকতিওয়া সাব মেঙ্গি চে মেদকতাং চেশাতিওয়া সোসিনাং ল্যামো কেনে চোনি ল্যামো কেনে ছোনি তিরং দাকপু তেরি কি সেগো কি লসে তারিংকি দিল্লারিমলাতি দাকু শেরবি লুনিং বাতাং লু সম্বাতিওয়া সম্বা সিসিনাং নিং বাতিওয়া মাংশক তান্দা দাকুকি লুনিয়েনু তুছোসং মেঙ্গুকি আলা তিতাপকি তান্দা তিংগি তুছোলা দাকুকি তুছো নাং সিন দাকবি শেরবি লুনিং বাতিওয়া ঙ্গাম জয়িং ওতপতাপকি দিতিলা লুনিং বাতিওয়ালা সংসুং কিউ ক্যানে জগোকি দিনাংলা ওতু ছিকতিওয়া দিনাংলা ওতপ তামগেতিওয়া দাকু তেরিকি ঞেননে সেমলা জগোকি সিরুপ মিগুলকি আরিংকি দি লারিমলাতি শেরবি লুনিং বাতিওয়া জগো টারি ক্যান ওতপতাপকি তা লুতিওয়ারাং জগো টারি ক্যান ওয়াই লারিম তিংশক সেক সেনোনাং সিনে স্তেরিলা শফিয়েনা

lase tanda lhenge tiwi senang sung shirwi lus nyingba tiwa tanda di tusola lhenge tiwa dagdapi lakala chaklan nangin na jun wajung laki tusola sang di larim senang gubla nging thakpane tujiji shopyen na taring ki di larim shirwi dolu ki larim ki tingshok la lepo tap ki di larim sendula jun watup achunup tang ijinom changa chale tirila lhenge tiwa tirila nging thakpane tujiji shui তাহংগম নিমালা দিল্লারে মাংলা মতং গেসা জবলা খাংকি গোকি সিরুপ কলা লেঙ্গে তিউই নিরেলা টংগো তিওয়া সঙ্গনঙ্গুনাং সিনে শপিয়েন নিরেলা টংগো নঙ্গুপ্লা নিরে ইমেল আইডি শেরবা প্রোগ্রাম ইনফো এট দ্য রেট জিমেল ডট কম দাং নিরে কি ফেসবুক পেজ শেরবি কে শেরবা তিউই গোশি সিরুপ পেসলা সঙ্গ লেনতাং নিয়ে টংগো তংথপ কে সি তা তিং শোকলা টিগাল সিরুপ আচুগম্বো শেরপাগি লানাগব লুচিক জকিন গা লারিম জিনচুংমা গ্রীষ্মা শেরপা সং লারিমসু গম্বা শপিয়েন থুচিছে টাসদলেক।